আরে কিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পথের সিরা কুড়ে গুমুরাইয়া মারে কিল গুমুরাইয়া উড়ে তারা পড়ছি উইটা বলে পথের সিরা কুড়ে